0: 94 MHz কৃষ্ণসার জ্যোতিকেতে
1: এক্সট্রিম এনার্জি ড্রিংক
2: টাইম চেক আইলে ঠিক 10 বাজে কো
3: এক্সট্রিম এনার্জি ড্রিংক টেস্ট দ্য ডিফারেন্স